মেলোডি কুইন হিচাপে খ্যাত বিউটি বাইদেউয়ে দূরদর্শন, রেডিও, অ্যালবাম আর অন্যান্য প্রায় 1000 গীত গাইছে। প্রিয় শ্রোতা, এইবার শুনাবলৈ লৈছো দ্বিজেন্দ্র মোহন শর্মার কথা আর সুরে তেওঁৰ কণ্ঠত আন এটি গীত।